জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 392, এখনও নিখোঁজ 1,468 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 6-দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ হচ্ছে। ইতিহাস সৃষ্টি করে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর খেতাব জিতেছেন।

0: আসি বিস্তারিত খবরে। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 392। এর মধ্যে নেপালে মৃত্যু হয়েছে 389 জনের, বাকি 3 জন প্রাণ হারান পার্শ্ববর্তী তিব্বতে। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে সীমান্তের উভয় পাড়ের 1468 জন এখনও নিখোঁজ। এর মধ্যে রয়েছেন প্রায় 290 জন ভারতীয় পর্যটকও। ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার মতো 30টি দেশের বাসিন্দা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের 910 জন বাসিন্দা নিখোঁজ। অন্যদিকে তিব্বতের আধিকারিকরা জানিয়েছেন সেদেশের 558 জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ত্রাণ উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। নেপালের নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 800 বেশি মানুষকে উদ্ধার করেছে। এদিকে ভোতে কোশী নদীর কাছে প্রাকৃতিক বিপর্যয়ের দরুন বেরিয়ার লেক বা হ্রদে জলস্তর বৃদ্ধি পাওয়ায় সেখানেও নতুন করে জল উপচে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি এক প্রকল্পে 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়ালা জানিয়েছেন
1: There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project, the first group of 73 people who are working on Trishuli 1 power project, then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra, then a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timore, which is in Rasuwa district where the particular disaster has happened.
0: সরকার নিখোঁজ ভারতীয়দের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বলেছেন তার মন্ত্রক, নেপালি কর্তৃপক্ষ, বিভিন্ন রাজ্য সরকার, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষের সহায়তায় ভারতের বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। নেপালে হড়পাবান বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গে এরা সেদেশে সফরে গিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, ন্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোতে বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার সিইও, প্রেসিডেন্ট এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। কয়েকজন শিল্পকর্তার সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবার কথা। টরন্টোয় ভারত ও কানাডার অর্থমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও আর্থিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন বৈঠকে নেতৃত্ব দেন। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে চলতি বছরের মার্চ মাসে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে হওয়া অর্থনৈতিক চুক্তি ও সহযোগিতার বার্তাকে এগিয়ে নিয়ে যেতেই এই বৈঠক। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় দপ্তরের সচিব সিবি জর্জ গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত রাষ্ট্রসংঘ সহযোগিতা, দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে অর্জনের সহায়তা, এআই এর প্রভাব নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী জনধন যোজনায় 78% অ্যাকাউন্টই খোলা হয়েছে গ্রামীণ এলাকা অথবা আধা শহরাঞ্চলে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন ভারত ও জাপানের মধ্যে সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা পর্যালোচনার সময় জাপানের বাজারে বাসমতি চাল রপ্তানির আরও বেশি সুযোগ চাইবে ভারত। এর পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ভিয়েতনামের হ্যানয়ে সেদেশের প্রধানমন্ত্রী লে মিং হুঙের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্গারিটা জানান, বৈঠকে উভয় নেতা ভিয়েতনামের জেনারেল সেক্রেটারি তথা প্রেসিডেন্ট তো লামের সফল ভারত সফর এবং ভারত ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত করার বিষয়ে কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শ্রীলঙ্কার নৌবাহিনীর কমান্ডার ভাইস অ্যাডমিরাল ড্যামিয়ান ফার্নান্দো বর্তমানে ভারত সফরে রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া তাঁর এই সফরের লক্ষ্য হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করা। আগামীকাল পর্যন্ত ভারতে থাকবেন শ্রীলঙ্কার নৌবাহিনীর এই শীর্ষ কর্তা। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা এবং সবরকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাতের আবহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার নির্দেশ দিয়ে একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন। মার্কিন স্বরাষ্ট্র সচিব এবং ভৌগোলিক নাম নির্ধারণ বোর্ডকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সরকারি মানচিত্র ও তথ্য ব্যবস্থা আপডেট করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি হ্রদটির নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ওনাম পুজো সমাপ্ত হওয়ার পর কেরালামের শবরীমালা মন্দির আজ রাত 10টায় বন্ধ হয়ে যাবে। ওনাম উৎসবের সময় এই মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরটি আগামী 16ই সেপ্টেম্বর বিকেল 5টায় ফের খোলা হবে। ওড়িশা ও বিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, আন্দামান নিকোবর এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু অংশে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইতে অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুরের খেতাব জিতে ইতিহাস করেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা। তিনি এই প্রতিযোগিতায় জয়ী প্রথম ভারতীয় দাবাড়ু। বর্তমান চ্যাম্পিয়ন ফাবিয়ানো করুণাকে 15-13 ব্যবধানে হারিয়ে দেন তিনি। ফাইনালে প্রথমে 6 পয়েন্টে পিছিয়ে থাকলেও পরে 2টি র্যাপিড গেমে জয়লাভ করে এগিয়ে যান প্রজ্ঞানন্দা। পিএসএ বুদাপেস্ট স্কোয়াচ ওপেনের ফাইনালে পৌঁছেছেন ভারতের ভেলভেন সেন্থিল কুমার। গতরাতে সেমিফাইনাল ম্যাচে তিনি স্বদেশীয় বীর ছোটরানীকে 3-2 ব্যবধানে পরাজিত করেন। ভারতের মহিলা হকি দল এফআইএইচ বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে গতকাল পঞ্চম স্থান দখলের লড়াইয়ে ভারত 3-1 জার্মানিকে পরাজিত করে। নবনীত কর 2টি এবং ঈশিকা 1টি গোল করেছেন। উল্লেখ্য, 1974 সালে ভারত এই হকির প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 392, এখনও নিখোঁজ 1,468 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: प्रधानमन्त्री नरेन्द्र मोदीले रक्षाबन्धनको अवसरमा देशवासीलाई शुभकामना दिनुभएको छ। सामाजिक सञ्जालमा पोस्ट गर्नुहुँदै श्री मोदीले रक्षाबन्धनको पर्व सबैको जीवनमा खुशी, समृद्धि र सफलता ल्याउने आशा व्यक्त गर्नुभएको छ। उहाँले प्रेम, स्नेह र पारस्परिक विश्वासको बन्धन सधैँ बलियो र अटुट रहोस् भनी प्रार्थना गर्नुभएको छ। पश्चिम बंगालमा आज भव्यताको साथमा रक्षाबन्धन मनाइन्दैछ। आज 10 बजे कोलकाताको नजरुल मञ्चमा राज्य स्तरीय रक्षाबन्धन कार्यक्रम आयोजना गरिनेछ। कोलकाता नगरपालिकाद्वारा आयोजित यस कार्यक्रममा लगभग 2,500 विद्यार्थीहरूले भाग लिनेछन्। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारी पनि कार्यक्रममा उपस्थित हुनुहुनेछ। उहाँले जाधवपुरमा अर्को राखीबन्धन कार्यक्रममा पनि भाग लिने अपेक्षा गरिएको छ।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: यस्तै रमाइलो गीतहरूको साथमा हामी फेरि यहाँहरू समक्ष उपस्थित हुने नै छौँ। तर अहिलेलाई भनिदिनुहोस् बिदा यस कार्यक्रमबाट। यहाँहरू जुडिरहनु भएको छ आकाशवाणीको खरसाङ केन्द्रसित भने हाम्रो अघिल्लो कार्यक्रम बङ्गला सङ्गीतको।
1: सबुज सोनार देशे अनुष्ठाने आज हाम्रा यसे हाजिर हुएछि धामनागज ग्रामे। एखाने विस्तीर्ण চা বাগান চতুর্দিকে সবুজে সমারোহ, যদিও এখন প্রুনিংয়ের কাজ চলছে। প্রুনিং মানে হচ্ছে গাছগুলো ছাঁটা, আবার যাতে করে নতুন করে নতুন পাতা গজায়। প্রতি বছরই এই কাজ চলে। আমাদের সামনে রয়েছেন এই বাগানের মালিক, আপনার নামটা বলবেন কাইন্ডলি।
2: নাম বিকাশচন্দ্র সাহা।
1: বিকাশবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনি আপনার বাগানের নামটা যদি বলেন।
2: আশা টি গার্ডেন।
1: আশা টি গার্ডেন, এই আশা টি গার্ডেন কি আশায় তৈরি করেছেন?
2: কি আশায় তৈরি করছি বলতে, কি আমরা তো অ্যাকচুয়ালি চাষবাস নিয়ে জীবিকা নির্বাহ করতাম, কিন্তু যুগের পরিবর্তন বা চাষবাসের সঙ্গে আমাদের খাপ খাওয়ায় চলায় ভাবছিলাম যে আমরা হয়তো আর পেরে উঠবো না। সেই সুবাদে আমরা এটাকে চায়ের চাষ, ছোট ক্ষুদ্র চাষী হিসেবে চায়ের নিয়ে এসেছি।
1: আচ্ছা, তার মানে আগে এখানে আপনারা ধান চাষ?
2: ধান চাষ করতাম, পাট চাষ করতাম, সবজি চাষ করতাম, এগুলোই করতাম।
1: এটা তো ডাঙা জমি।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাঙা জমি।
1: ডাঙা জমিতে ধান চাষ তেমন হতো না?
2: তেমন হতো না, কিন্তু সবজি টবজি ভালোই হতো, কিন্তু তাতে পোষাতো না আর কি। বর্তমান সবজির একটু হয়তো বাজার আছে, কিন্তু বিগত 10-15 বছর আগে তো সবজির বাজারই ছিল না, বা সেরকম বাজারজাত করার ব্যবস্থাই
1: ছিল না, রাস্তাঘাটও
2: ছিল না।
1: তো আপনাদের এখানে কত বিঘে জমি?
2: আমাদের এখানে মোটামুটি এই চা বাগানটা ধরেন প্রায়, আমার দু ভাই আছে আর আমি আছি, তিন ভাই মিলে ধরেন 30 বিঘা।
1: আপনাদের হচ্ছে 30 বিঘে চা বাগান আশা টি গার্ডেন।
2: আশা টি গার্ডেন।
1: আপনাদের তিন ভাইয়ের নামটা যদি বলেন।
2: আমার বড়দা তো নাই, উনি গত হয়ে গেছে, ওনার নাম ধীরাজ কুমার সাহা। আর ছোট ভাই হিরু সাহা। আমার মাও আছে বেঁচে, মায়ের নামও একটু বাগান আছে, মায়ের নাম আশালতা সাহা। মায়ের নামে এই চা বাগানটা করেছি।
1: আচ্ছা, চা বাগানটা আপনারা করেছেন না আপনার বাবা করেছেন?
2: না না, আমরাই করেছি, আমি করেছি, আমি করেছি। 2001 সাল থেকে মোটামুটি শুরু করেছিলাম আর কি, তারপরে আস্তে আস্তে করতে করতে 2013-14 সালে এইটুকু করতে পেরেছি।
1: 30 বিঘে দিয়েই শুরু করেছিলেন?
2: না না না না, শুরু করেছিলাম শুধু 5 বিঘা দিকে।
1: আচ্ছা
2: আচ্ছা, 5 বিঘা দিয়ে শুরু করেছিলাম,
1: মানে পরীক্ষা করে দেখছিলাম,
2: পরীক্ষা করে দেখছিলাম। তো তখনকার দিনে যে সুবিধাটা ছিল, এখন আমাদের চা চাষিদের ক্ষেত্রে সেই সুবিধা নেই।
1: তখন কি সুবিধা?
2: তখন সুবিধা ছিল, তখন ওষুধপত্র মানে যেসব কীটনাশক ব্যবহার করতাম সেগুলোর দাম কম ছিল, লেবারের যে ওদের পারিশ্রমিকটা দিতাম সেটা কম ছিল,
1: লেবার বেশি পাওয়াও যেত,
2: লেবার বেশি পাওয়াও যেত। আর এখন যেটা হয়েছে, এখন তো রাসায়নিক সারের দাম প্রচন্ড মাত্রায় বেড়ে গেছে, লেবারও অপ্রতুল নয়, যখন যা কাজের লেবার সেটা সেভাবে পাওয়া যায় না, বাধ্য হয়ে আমাদের কখনো কখনো মেস

0: মেশিনে প্লাগিং করতে হয়। এবারে লেবার কস্টিং, লেবারকে বর্তমানে যা দিতে হয় হাজিরা, টিবোর্ডের বা ইসের যা নিয়ম আছে সেই হাজিরায় তারা আমাদের এই ছোট বাগানে কাজ করে না, আমাদেরকে বেশি হাজিরা দিতে হয়।
1: টিবোর্ডের নিয়ম অনুযায়ী কত?
0: টিবোর্ডের নিয়ম অনুযায়ী তো ছোট ছোট বাগানগুলো 213 টাকা হাজিরা দেওয়ার কথা, বা 215 টাকা কেউ দেয়, কোনো জায়গায় হয়তো 228 টাকা 25 টাকা এরকম দেয় হাজিরা, কিন্তু আমাদের এখানে 300 টাকার নিচে আমরা ছোট চা বাগানগুলোতে আমরা শ্রমিক পাই না।
1: আচ্ছা, এখানে শ্রমিকরা চা বাগানে কাজ করতে অনীহা কেন?
0: অনীহা কারণ এই ওদেরও এই মানে এই পরে পারিশ্রমিকে ওদেরও ঠিক মানে সংসার চলার মতো ব্যাপার থাকে না, এই 300 টাকা হাজিরায় বা 250 টাকা হাজিরায়।
1: তো আপনাদের এই যে 30 বিঘে চাষ করছেন, আর শুরু করেছিলেন 2001 সালে, তার আগে কি চা বাগান করার কোনো অভিজ্ঞতা ছিল
0: না? কোনো অভিজ্ঞতা ছিল না। তখন পাশাপাশি আশেপাশের অঞ্চল থেকে মানুষের, আমাদের মতো ছোট চাষিদের কাছ থেকে যেটুকু পেয়েছি তাদের কাছ থেকে সে এই পরামর্শ নিয়েই চা বাগান শুরু করেছিলাম। তখনকার দিনে মোটামুটি ধরেন 60-70 টাকা, 50 টাকা, 60 টাকায় একটা শ্রমিকের হাজিরা দেওয়া যেত, যখন এখানে 300 ছাড়িয়ে গেছে। আর ঘটনা হলো এখন আমি 250 টাকা হাজিরা দিয়ে একজন লেবার 25-26 কেজি চাপাতা তুলে তার আমার প্লাগিং কস্ট পড়ে যাচ্ছে আপনার 8-9 টাকা। তারপরে এখান থেকে আমরা কাঁচা পাতাটা যে পরিবহন করে বিক্রি করি তার খরচ প্রায় 1-1.5 টাকা পড়ে যাচ্ছে এক পা প্রতি কেজিতে। তারপরে সারা বছর আমাদের বাগান, এই যে এখন প্রুনিং হচ্ছে, এখন বাগান কোপানো, সার দেওয়া, সেচের ব্যবস্থা করা, তারপরে যেই এই ঠান্ডার মরশুম চলে যাওয়ায় যখনই গরম পড়বে তখনই বাগানে লাল মাকড়ের আক্রমণ হয়, পোকামাকড়ের আক্রমণ হয়, তখন মানে সেই সব জিনিস আমাদের কীটনাশক ব্যবহার করতে হয়।
1: আচ্ছা, মোটামুটি চা বাগানে সারা বছর ধরে কি কি ধরনের পোকা কোন কোন সময়ে আক্রমণটা করে?
0: মোটামুটি এই এখন যেমন পোকার উপদ্রব শীতকালে নেই, কিন্তু এই গরম পড়ার সঙ্গে সঙ্গে প্রথমেই আক্রান্ত হবে লাল মাকড়, যেটাকে রেড স্পাইডার বলে, ওটা আসলো। ওটা আসার পরে তারপরে আপনার থিপস বলে একটা পোকা আছে, স্পট পড়ে যায় পাতার একটু মানে পাতার রসটা চুষে খায়, খাওয়ার পরে পাতা কুকড়ে যায়, বা মশার আক্রমণ হয় বাগানে খুব।
1: মশা মানে কি? আমাদের যে মশা কাটে
0: না, না আমাদের যে মশা কাটে কিনা সে মশা আমি বলতে পারবো না, তবে বাগানে মশার উপদ্রব হয়, সেই মশাটার জন্য সেটাকে বাগানের পাতা কুকড়ে যায়, পাতাটা ঠিক মতো হয় না।
1: মানে মানুষকে যে মশা কাটে, আমরা যে সচরাচর মশা দেখি, এগুলো সে মশা না?
0: সে মশা হয়তো, আমি ঠিক সেটা বলতে পারবো না, আমার মানুষকেও কাটে, বাগানে মশা থাকলে, বাগানে ঢুকলে মানুষকেও মশা কাটে,
1: সেই মশা আবার পাতারও ক্ষতি করে।
0: হ্যাঁ, পাতারও ক্ষতি করে। এখন সেটাকে হ্যালোপাইটিস বলে, তার জন্য অনেক ওষুধ আমাদের ব্যবহার করতে হয়।
1: প্রথমে লাল মাকড়,
0: তারপরে মশা আসে, তারপরে আরো সব থেকে যেটা খুব মারাত্মক আকারে যেটা আমাদের ক্ষতি করে, লুফারটা
1: আপনাদের বাগানে কবে অ্যাটাক করা?
0: লুফারটা ধরেন আগে কম ছিল, এখন মনে করেন আপনার এই জুন মাস থেকেই শুরু হয়ে যায় লুপারটা।
1: আচ্ছা,
0: জুন মাস থেকে লুপার শুরু হয়ে যায়, সেটা তো প্রজাপতির ডিম থেকেই হয়, বিভিন্ন প্রজাতির আছে, কিন্তু এই লুপারটাকে কন্ট্রোল করা মানে খুব কঠিন। তারপরে আমরা যেহেতু একটা স্মল টি গ্রোয়ার্স, ভোলানাথ স্মল টি গ্রোয়ার্স বলে সেলফ হেল্প গ্রুপ আওতায় আছি, তো আমরা PPC মডেল, প্ল্যান প্রোটেকশন কোড, এই মডেলের মানে একটা টি বোর্ড চালু করেছে, সেগুলো ফলো করে যে ওষুধ চা বাগানে মারা যাবে আমরা কিন্তু সেই ওষুধগুলোই শুধু ব্যবহার করি, এর বাইরে কিন্তু সব ওষুধ আমরা ব্যবহার করতে পারি না।
1: তার মানে আপনাদের হচ্ছে টি বোর্ড যে ওষুধগুলো আপনাকে
0: অ্যাপ্রুভ করেছে, আমরা
1: স্বাস্থ্যের দিকে খেয়াল
0: রেখে
1: সেইগুলোই আপনারা
0: ইউজ করতে পারছেন।
1: এই লোফারের পোকাটা দেখতে কেমন?
0: লোফারের পোকাটা দেখতে আপনার শুয়োপোকার মতো হয়, কিন্তু মানে শুয়োপোকারই মতো হয় ওরকম, মানে লুফার কি বলবো আপনাকে, মানে কি মানে লাভ দিয়ে দিয়ে মনে করেন, লোম থাকে না হাড়ে, কিন্তু ওটা চা গাছের সম্পূর্ণ পাতা খেয়ে নেয়।
1: ও, ওটাতে যেমন রস চুষে খেত,
0: ওটা না, লুফারটা গাছের পাতাটাকে খেয়ে নেয়, এবং বেশি পরিমাণে যদি লুফারটা আক্রান্ত করে তাহলে

0: চা গাছ মারাও যায় এবং সেটাকে পুনরায় আবার ফিরায় নিয়ে আসা খুব কঠিন ব্যাপার,
1: তখন আপনাকে আবার নতুন
0: আবার নতুন করে লাগতে হয়।
1: তা আপনাদের বাগানে কি এরকম চা গাছ মারা গেছে?
0: আমাদের লুফারের আক্রমণে সেরকম আমাদের মানে আমরা একটু টি বোর্ডের পরামর্শ অনুযায়ী আমাদের যে বাগান যারা টি বোর্ড থেকে পরিদর্শন করেন তাদের আমাদের সমস্যা হলে তাদেরকে ডাকি, তারা এসে দেখে, দেখে তারা যে ওষুধ প্রেসক্রাইব করে দেয় সেই ওষুধ সেইভাবে ব্যবহার করা যায়। আমাদের লুফারটা মোটামুটি পোকা সীমিত আছে, কন্ট্রোলে রাখে আর কি।
1: আচ্ছা, এই যে পোকার কথা বললেন, এই পোকাগুলো তো বাইরে থেকে আসে?
0: না না, আমার তো মনে হয় বাইরে থেকে আসে না, আমাদের যে সেট ট্রি আছে ওই সেট ট্রির মধ্যে হয়তো তারা এখন শীতকালে হয়তো লুকিয়ে থাকে বা যখন সময় হয় তখন শীত সেট ট্রির ছায়া গাছের মধ্যে ওরা ডিম টিম পারে, সেখান থেকেই হয়তো পোকা
1: হয়,
0: তারপর পোকা আসে সেটা এটা।
1: আচ্ছা, এই যে 30 বিঘে জমিতে আপনি যখন বাগান লাগিয়েছেন তখন কত চারা লেগেছিল মনে আছে?
0: মানে হ্যাঁ, আমাদের মোটামুটি বিঘায় 2000 করে চারা লেগেছে।
1: আচ্ছা, এক বিঘা কত করে কিনেছিল?
0: তখন আমরা একটা চারা 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা পর্যন্ত কিনেছি।
1: আচ্ছা, এখন তাহলে আপনার বাগানে কত চারা আছে?
0: এখন বাগানে আমার আমার বলতে আমরা 3 ভাইয়ের মিলে ওই 30 বিঘা জমিতে ওই ধরেন ডেনে অনেক জমি তো বাদ যায়, তাতে ধরেন 50,000 গাছ আছে।
1: আচ্ছা, শুধু এই এই বাগানটা আশা টি গার্ডেন?
0: হ্যাঁ।
1: আপনাদের আর কটা বাগান আছে?
0: না, আমাদের এটাই, আমাদের মা এবং 3 ভাই এই 4 জনের মিলে এই বাগানটা।
1: আর বাড়াবেন
0: না? আর আর বাড়াবো না ভাবনা, কারণ এখন যা পরিস্থিতি তাতে চায়ের চাষ করে আমাদের আর জীবিকা চলো নির্বাহ হবে না, কারণ সারা বছর আমরা গড় যা হিসাব করি তাতে প্লাকিং করে বটলি ফ্যাক্টরিতে চা পাঠিয়ে এবং সারা বছর মেনটেনেন্সে 18 থেকে আমাদের মতো লোকের 18 থেকে 20 টাকা প্রতি কেজিতে খরচা আসে প্রতি বছর, কিন্তু আমরা এভারেজে সারা বছরে আমরা গ্রুপেও পাতা দিয়েও 20 টাকার বেশি আমরা এভারেজ রেট আমরা সারা বছরে কাঁচা চা পাতা পাই না।
1: আচ্ছা, তো বাগানের সংখ্যাও বেড়ে গেছে বলছেন?
0: হ্যাঁ, বাগানের সংখ্যা তো বেড়ে গেছে, কিন্তু বেড়ে গেলে কি হবে, পোকামাকড়ের উপদ্রবটাও আগের থেকে খুব বেড়ে গেছে। এখন বাগান পরিচর্যা প্রচুর পয়সা লাগে, আপনি একটু যদি নজরদারির একটু গন্ডগোল হয়ে যায় তাহলে আপনার বাগান নষ্ট হয়ে যাবে।
1: আপনারা 3 জনে এই বাগান পরিচালনা করছেন, তো বাগানে স্থায়ী শ্রমিক কত আছে?
0: স্থায়ী শ্রমিক বলতে আমার এই যখন এই যে এখন যেগুলো এলপি প্রুনিং হচ্ছে এইসব গাছের টেবিল বানানোর জন্য 3-4 রাউন্ড পর্যন্ত আমরা প্রথমে লেবার দিয়ে পাতাটা প্লাক করি। হ্যাঁ, কারণ 1 কেজি পাতা প্লাক করতে 10 টাকা খরচা পড়ে যায়। হ্যাঁ, সেটাকে যখন করি যখন সিজন যখন জুলাই আগস্ট মাস এসেছে তখন তখন লেবারও ধান লাগানোর সিজন, তখন মাঠে লেবারও অপ্রতুল, তা যারা কাজ করে প্রত্যেকের নিজের একটু ধান লাগানো গ্রামে গঞ্জে, তখন তারা আরো আমাদের বাগানের থেকে বেশি পারিশ্রমিক পায়, তারা মাঠে ধান লাগানোর কাজ করে, সেই সময়টাই আমাদের কিন্তু মেশিন দিয়ে পাতা প্লাক করতে হয়।
1: আচ্ছা, তার মানে স্থায়ী শ্রমিক কতজন আছে?
0: স্থায়ী শ্রমিক এই চা আমাদের 3-4 জন।
1: আচ্ছা, প্রুনিং কত রকমের আছে? আপনি যে যে প্রুনিং
0: প্রুনিং আমাদের মানে বাৎসরিক মানে গাছের বয়স হিসাবে সেটা প্রুনিং হয়, যখন এইবারে যেটা আমরা প্রুনিং করতেছি প্রতি 5 বছর অন্তর অন্তর এলপি করা হয়।
1: এলপি মানে কি?
0: এলপি মানে লাইট প্রুনিং বলে বাংলায় কলম বলে। হ্যাঁ হ্যাঁ, যেমন 14 ইঞ্চি, 16 ইঞ্চি, 18 ইঞ্চি এইভাবে গাছটাকে সম্পূর্ণ ছেটে দেওয়া হয়
1: গাছে। 18 ইঞ্চি 24 ইঞ্চি রেখে?
0: না, 24 ইঞ্চি না, মানে 14 ইঞ্চির থেকে শুরু হয় কলম, মানে এলপিটা আর কি, কলম যেটা বলি আমরা। তারপরে ওটা প্রতি 5 বছর অন্তর 2 ইঞ্চি 3 ইঞ্চি করে হাইট বাড়তে থাকে। এটা যেমন আমার দ্বিতীয়বার হচ্ছে, হ্যাঁ, এটা 16 ইঞ্চিতে, 18 ইঞ্চিতে, মানে 17 ইঞ্চিতে আমাদের এখন কাটিং হচ্ছে। তো এটা হওয়ার পরে এটা আগামী বছর এটাকে আনটাচ প্লট থাকবে। আনটাচ মানে এর যা টেবিল হয়ে যাবে সেটাকে সারা বছর পাতা নেওয়ার পরে আমরা শুধু ওটাকে মিলিয়ে নিব আর কি, টেবিলটাকে
1: শুধু
0: মিলিয়ে নিব বাস, সেটাকে ছেটে দিব। এটা দ্বিতীয় বছর, প্রথম বছর কলম হলো, তার দ্বিতীয় বছর আনটাচ, আবার তৃতীয় বর্ষে ওটাকে একটু নিচে যাব, যেটাকে এমএস বলে, যে মিডিয়াম স্কিপ।
1: আচ্ছা, ওটাতে এমনিতে 2 ইঞ্চি বেড়ে যাবে,
0: আবার মিডিয়াম করব, ওটাকে আবার মেটে করে তার পরের বছরটা আবার ওই রকমে মানে আনটাচ থাকবে আর কি। থাকলো, থাকার পরে তাও সেই বছরটা আমরা যা প্রোডাকশন পেলাম, তার পরের বছর আবার যেটা চলে আসলো তখন ওটা ডিএস চলে আসবে। ডিএস মানে ডিপ স্ক্রিপ্ট, মানে কলম যেখানে এখন 5 বছর, প্রথম 5 বছরে যে কলমটা কাটা হচ্ছে সেখান থেকে 8-10 ইঞ্চি উপরে রেখে ডিএস টা কাটা হয়।
1: এক বছরে চা গাছ কত লম্বা হয়ে যায়, উঁচু হয়ে যায়?
0: না, সেটা তো চা গাছ তো যদি আপনি প্লাগিং না করেন চা গাছ লম্বা হতেই থাকবে।
1: ও আচ্ছা, এটা বড় গাছ?
0: হ্যাঁ, বড় গাছ হয়ে যেতে পারে, আপনি যদি লম্বা না দেন 10-15-20 ফুটেরও গাছ হয়ে যেতে পারে। আমরা সেটা আমাদের লেবারের প্লাগিং এর জন্য 24-25-26 ইঞ্চির মধ্যে প্লাগিং টেবিল তৈরি করি।
1: প্লাগিং এই যে প্লাগিং হলো, তারপরে চা পাতা উঠলো, চা পাতা বছরে কতবার তোলেন?
0: বছরে বলতে লেবার দিয়ে যখন তুলি তখন ধরেন 10-12-13 দিনের অন্তর অন্তর তুলি, লেবার দিয়ে তুলি। আর যখন মেশিনে প্লাগিং করি তখন 30-32, খুব বেশি হলে 35, এর মধ্যেই পাতাটা তুলি।
1: এই না, প্রথম পাতা তোলা আর শেষ পাতা তোলা, এই দুটোর মধ্যে কোন পাতাটা বেশি টেস্টি, মানে আমরা চায়ের যে গন্ধ পাই সেটা কোন পাতাটাই বেশি?
0: না, আমার মনে হয় পাতাটা সব থেকে যেটা হয় মানে ফার্স্ট ফ্লাশের পাতাটা ভালো থাকে না।
1: আচ্ছা, ওটা ভালো থাকে?
0: ওটা ভালো থাকে
1: তো, কচি কচি
0: না, কচি পাতা উঠে, কিন্তু ওটাতে আমি জানি না ওয়েদারের কি ব্যাপার, কিন্তু তারপরের সেকেন্ড ফ্লাশের যে পাতাটা আছে ওটা ভালো থাকে। আর সিজনে আপনার অক্টোবর মাসের পাতাটা গরম ভাব আছে, অবশ্য শীত একটু অক্টোবর নভেম্বরের দিকে যে আছে সেটাই মনে হয় ভালো, আমাদের যা অভিজ্ঞতা।
1: আচ্ছা, মানে ওয়েদারের উপরে চায় টেস্ট নির্ভর করছে?
0: আমার তো তাই মনে হয়, কিন্তু আমরা তো নিজেরাই তৈরি করি না, সেটা ততটা ঠিক বলতে পারবো না, এটা আমার মনে হচ্ছে আর কি।
1: আচ্ছা, তো এই চা গাছের সঙ্গে সঙ্গে আপনাদের বিশাল বাগান, এর মধ্যে অর্থকরী ফসল কিছু আর লাগাচ্ছেন? অনেকে সুপুরি লাগায়, অনেকে আম গাছ লাগায়, অনেকে
0: না, বড় চা গাছে তো বড় পাতার গাছ লাগানো যায় না, সেট্রি যেটা, তাহলে ও চায়ের প্লাগিং টেবিলের মধ্যে পাতাটা যদি জম ভিতরে না পড়ে আটকে যায় তাহলে ওইখানেই পোকামাকড়ের বাসা হয়। ছোট পাতার গাছ যেমন ওই ছোট সিরিজ গাছ, লাল সিরিজ, কালো সিরিজ, ছায়া গাছের জন্য এগুলাই আমরা লাগাই। আর অর্থকরী ফসল হিসাবে ওই একটু তেজপাতা একটাতে লাগানো হয়েছে একটা প্লটে, কিন্তু তেজপাতাতে সেরকম দাম নেই, আর তেজপাতা গাছ থাকাতে আপনার একটু পোকামাকড়ের আক্রমণটা আরো বেশি হচ্ছে।
1: আচ্ছা, ফলে মানে পাতাওয়ালা গাছ হলে বাগানেরই ক্ষতি?
0: হ্যাঁ, বাগানেরই ক্ষতি।
1: তো এই বাগান ছাড়া আপনাদের আর কি কি করেন?
0: না, আর কি করি, আর অল্প জমি আছে, একটু সবজি টবজি করি।
1: চলে শখ কি? মানে বাগান ছাড়া, কাজ ছাড়া আর কি করেন?
0: না,
1: কবিতা, গল্প, নাটক, যাত্রা?
0: না, সেগুলো কিছু করি না, একটু ওই মানুষের মানে রাজনীতির সঙ্গে ঠিক পুরোপুরি জড়িত নেই, এই মানুষের কোনো সহযোগিতায় যদি কোথাও যেতে হয়, হ্যাঁ যেতে হয়, আমরা যে 40 জন চাষি মিলে যে গ্রুপ করেছি তাদের সুবিধা অসুবিধা, আমার অভিজ্ঞতাটা, আমি আমার 40 জন যারা ছোট চাষি আছি তাদের বাগানে গিয়ে দেখে আমার অভিজ্ঞতাটা তাদেরকে শেয়ার করা, ব্যাস এটাই, এগুলো নিয়েই আছি।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ
1: বিকাশবাবুকে, অনেক অনেক ধন্যবাদ।
2: আচ্ছা, নমস্কার
3: দাদা। নমস্কার।
2: হ্যাঁ, এই দেখছি কি করছেন চা গাছে? এগুলো
3: চা গাছে কাটতেছি আর কি।
2: কাটতেছি? আপনার নাম কি?
3: হামিদুল।
2: হামিদুল, এই যে চা গাছ আপনি কাটছেন, এটা কেন কাটছেন? কেন
3: এবার আবার ভালো হবে আর কি, এটা কাটলে আর কি।
2: আচ্ছা, এটা তো চা পাতা তো সবই দেখছি কেটে ফেলেছেন, এটা কেন, এটা এই সময়টা কি কাটতে হয়?
3: হ্যাঁ, এই সময় এটাকে আর কি কাটতে হয়।
2: আচ্ছা, তো এটা তো অনেক চা পাতা নষ্ট হয়ে যাচ্ছে।
3: না, হবে না, আবার ভালো হবে।
2: আচ্ছা,
3: আবার ভালো হবে, এটা
2: ভালো হবে। এটা গাছটা কত ফুট নিচ থেকে কাটছেন বা কত ফুট রেখে কাটছেন এটা একটু বলুন তো।
3: ধরলে 18 ইঞ্চি বা 16 ইঞ্চি।
2: 16 ইঞ্চি রেখে?
3: হ্যাঁ।
2: আচ্ছা, এই যে আপনি কাটছেন, এটা কতদিন ধরে চলবে এই কাজটা?
3: ধরে নেন মোটামুটি 1-1.5 মাসের মধ্যে সম্পূর্ণ বাগান কমপ্লিট হয়ে যাবে।
2: আচ্ছা, মানে এই সময়টাতে এই গাছ কাটার সময়?
3: সময় গাছ কাটার সময় আর কি, এটা আর কি।
2: মানে এই যে এত, মানে এটা তো প্রায় 60 বিঘা জমির উপরে না?
3: হ্যাঁ আছে, হ্যাঁ আছে।
2: এই সম্পূর্ণ চা গাছ কাটতে আপনাদের 1-1.5 মাস লেগে যাবে?
3: হ্যাঁ, লাগে যাবে।
2: কতজন শ্রমিক কাজ করছে
3: এখানে? মোটামুটি 5 থেকে

0: বিতরণ করতেছি আর কি।
1: আচ্ছা, তো ডেইলি কতটা গাছ কাটতে পারছেন?
0: ধরলে মোটামুটি ধরলে 250 বা 200 এরকম কাটতেছি আর কি ডেইলি।
1: কি হিসেবে আপনারা পয়সা পান?
0: এরা হাজিরি সিস্টেম দেয়।
1: হাজিরা কত পাচ্ছেন
0: এখন? এই মানে 250 বা 300 মিলে যাচ্ছে আর কি।
1: আচ্ছা,
0: ওভার টাইম টলে
1: খাবার দিচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ, মাঝে সাঝে মানে টিফিন করায় আর কি, মানে চা নাস্তা হয় আর কি।
1: আচ্ছা, এই যে গাছ কাটছেন, দেড় মাস সময় লেগে যাবে, তারপরে নতুন পাতা শুরু হবে, ওটা কবে থেকে শুরু হবে?
0: ওই ধরুন মোটামুটি 1 মাস পরে শুরু হয়ে যাবে আস্তে আস্তে।
1: আচ্ছা, তাহলে এই যে ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস, এই সময়টাতে পুরো চা বাগানের যারা আছে তারা চা পাতার কাটার কাজ এই সময়টা। কবে থেকে নতুন পাতা শুরু হবে?
0: তাহলে হ্যাঁ মার্চে থেকে শুরু হবে।
1: আপনি থাকেন কোথায়?
0: আমি এই মানে চটার ওই দিকে থাকি আর কি।
1: তাহলে কিভাবে আসা যাওয়া করেন?
0: ওই বাইকে ধরে আর কি।
1: সরকারি কি কি সুযোগ সুবিধা পান?
0: সরকারি সুবিধা মনের যা বোনাস দিচ্ছে আর তোমার, হ্যাঁ আর ছুটি টুটি কোন সময় হয় দিয়ে দেয়।
1: আচ্ছা, আর আপনি রেশন এগুলো পান?
0: হ্যাঁ রেশন টেশন পাচ্ছি আর কি।
1: পরিবারে ছেলে মেয়ে কজন আছে?
0: ছেলে হলো 2টা, মেয়ে 1টা।
1: তারা কি করছে?
0: পড়াশোনা করছে আর কি।
1: কোথায় পড়ছে?
0: আমার ওদিকে চটহাটে।
1: চটহাট থেকে তো এখানে আসতে অনেকটা সময় লেগে যায়, তো কটার থেকে কাজের সময়?
0: মোটামুটি 8:30 বা 9টার দিকে এরকম কাজ, ঠান্ডার মৌসুম তো এসব।
1: আচ্ছা, আর কতক্ষণ কাজ করবেন?
0: 3টা বা 4টা অবধি এরকম কাজ করি।
1: 4টা। আচ্ছা, সরকারি যে সমস্ত চা বাগানে শ্রমিকদের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কি পাচ্ছেন?
0: হ্যাঁ পাচ্ছি।
1: কি কি পাচ্ছেন?
0: বলছে বোনাস দিচ্ছে, ছুটি দিচ্ছে, এগুলোই পাচ্ছি আর।
1: আচ্ছা, বৃষ্টির সময় ছাতা বা এগুলো সব পাচ্ছেন?
0: ছাতা বা রুমাল বা এগুলো দেয় আর কি।
1: আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার, ধন্যবাদ দাদা।
2: শ্রোতা বন্ধুরা, সবুজ সোনার দেশে অনুষ্ঠানে আজ আমরা শুনলাম আশা চা বাগানের কথা। আশা চা বাগানের কথা শোনালেন এই বাগানের অন্যতম মালিক বিকাশ চন্দ্র সাহা। এই সঙ্গে শেষ হলো আজকের সবুজ সোনার দেশে অনুষ্ঠানটি। নমস্কার।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: अब पालो यो लोकगीतको स्वीकार हो सुचिता खातीको स्वरलाई।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: दिने राहत सामग्रीबारे विदेश मन्त्रालयका सम्बन्धित विभागले जानकारी गराएको पनि उहाँले बताउनु भएको छ। यसैबीच डाक्टर जयशंकरले नेपालबाट उद्धार गरिएका तामिलनाडुका 21 जना कैलाश मानसरोवर तीर्थयात्रीसँग आज भेट गर्नुभएको छ। बाढी प्रभावित क्षेत्रबाट हिजो काठमाडौँ पुगेका ती तीर्थयात्री आज दिउँसो नयाँ दिल्ली आइपुगेका हुन्। उद्धार कार्यका लागि उहाँले नेपाली सेना र नेपाली सरकारप्रति आभार व्यक्त गर्नुभएको छ। साथै उहाँहरूलाई सुरक्षित रूपमा भारत फर्काउन सहजीकरण गरेकोमा काठमाडौँ स्थित भारतीय दूतावासको पनि प्रशंसा गर्नुभएको छ। वित्त मन्त्री निर्मला सीतारमण आजदेखि 6 दिने अमेरिका भ्रमणमा हुनुहुन्छ। भ्रमणका क्रममा उहाँले सिकागो, अस्विल र न्युयोर्कको भ्रमण गर्नुहुनेछ। उहाँले प्रमुख लगानीकर्ता, उद्योग तथा कम्पनीका उच्च अधिकारीसँग भेट गरी भारतमा लगानीका अवसर, आर्थिक अवस्था र भारत अमेरिका व्यापार तथा लगानी सम्बन्धबारे छलफल गर्नुहुनेछ। अस्विलमा अगस्ट 31 र सेप्टेम्बर 1 हुने G20 बैठकमा पनि उहाँ सहभागी हुनुहुनेछ। उहाँको अमेरिका भ्रमण सेप्टेम्बर 2 सम्पन्न हुनेछ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। विदेश मन्त्रालयका प्रवक्ता रणधीर जेसवालले नेपालमा आएको भीषण बाढीपछि 320 भारतीय नागरिकसँग सम्पर्क हुन नसकेको वा उनीहरू बेपत्ता रहेको जानकारी दिनुभएको छ। भारतीय मूलका अन्य देशका करिब 100 नागरिकसँग पनि सम्पर्क हुन नसकेको उहाँले बताउनु भएको छ। त्रिशुली 1 जलविद्युत आयोजना कार्यरत 63 भारतीय नागरिकको उद्धार गरिएको छ। चीनतर्फ रोकिएका 96 भारतीय नागरिक सुरक्षित रूपमा स्थल मार्ग हुँदै नेपाल प्रवेश गरेका छन्। उनीहरूलाई सुरक्षित स्थानमा ल्याउन प्रयास भइरहेको छ। जयसवालले बाढी प्रभावित क्षेत्रबाट काठमाडौँ पुगेका तामिलनाडुका 21 भारतीय नागरिक आज नयाँ दिल्ली आइपुगेको जानकारी दिनुभएको छ। उहाँले थप भन्नुभएको छ,
1: Our MEA control room here is working round the clock, as is the case with the control rooms in our embassy in Kathmandu, as also our embassy in Beijing. From on the Chinese side, we have 400 Indian nationals. They are safe. They have been in touch with their family because phones, etc., I'm told, is working on that side. Our embassy has been in touch with several of them, in fact, with their team leaders and their travel agent. Many of their family members also contacted us through the helpline numbers that our embassy is running.
0: नेपालमा आएको भीषण आकस्मिक बाढीपछि सिक्किम सरकारले त्यहाँ फँसेका सिक्किमका नागरिकको सुरक्षा र अवस्थाबारे निरन्तर निगरानी गरिरहेको छ। मुख्यमन्त्री प्रेमसिंह तामाङले सिक्किमका 8 नागरिकसँग फोन मार्फत कुराकानी गर्नुभएको छ। उनीहरू तिब्बत तर्फको सागा काउन्टीमा सुरक्षित रहेको जानकारी दिएको छ। सिक्किम सरकारले फँसेका नागरिकलाई आवश्यक सहयोग र समन्वय गर्न हिजो नेपाल आकस्मिक बाढी कार्यदल गठन गरेको छ। कार्यदलले भारतको विदेश मन्त्रालयसँग समन्वय गर्दै प्रभावित नागरिक र उनीहरूका परिवारसँग निरन्तर सम्पर्कमा रहेर आवश्यक सहयोग उपलब्ध गराउने कार्य गरिरहेको छ। नेपाल र तिब्बतमा आएको भीषण आकस्मिक बाढीका कारण मृत्यु हुनेको संख्या 547 पुगेको छ भने 1545 अझै बेपत्ता छन्। उद्धार टोलीले नदी किनार र दुर्गम बस्तीमा जीवित व्यक्तिको खोजी गर्नुका साथै बाढीमा बगेका स्वको खोजी गरिरहेका छन्। प्रभावित क्षेत्रबाट 800 बढी मानिसलाई सुरक्षित स्थानमा सारिएको छ। यसैबीच दक्षिण पश्चिम चिनमा 5.1 म्याग्निच्युडको भूकम्प गएपछि थप बाढीको जोखिम बढेको छ। भोटेकोसी नदीको स्रोत नजिक बनेको नयाँ ताल र तिब्बततर्फ पानीको बाँध फुटेको खबरले पनि थप बाढीको आशंका बढाएको छ। त्रिशुली क्षेत्रमा नदीको जलस्तर बढेपछि स्थानीय बासिन्दालाई सुरक्षित स्थानमा जान निर्देशन दिएको छ। त्रिशुली रुसवा सडक निर्माण कार्य रोक्नुका साथै निर्माणमा प्रयोग भएका ठूला मेसिनहरू पनि हटाइएको छ। खराब मौसम र दुर्गम भूभागका कारण उद्धार कार्यमा कठिनाई भइरहेको छ। राष्ट्रिय मानव अधिकार आयोगले पश्चिम बङ्गालका मुख्य सचिवलाई मालदा मेडिकल कलेज तथा अस्पतालमा यस महिना कम्तीमा 60 नवजात शिशुको मृत्यु भएको घटनाबारे सूचना जारी गरेको छ। समाचार विवरणका आधारमा स्वास्थ्य संज्ञान लिँदै आयोगले दुई सताभित्र घटनाबारे विस्तृत प्रतिवेदन पेश गर्न निर्देशन दिएको छ। आयोगले समाचारमा उल्लेखित विवरण सत्य भएमा मानव अधिकार उल्लङ्घनको गम्भीर विषय उठ्ने जनाएको छ। मृतकमध्ये 60 मध्ये 44 नवजात शिशुलाई स्वास्थ्य अवस्था बिग्रिएपछि अन्य स्वास्थ्य संस्थानबाट मालदा अस्पताल रेफर गरिएको बताइएको छ। नेपाल चीन सीमा स्थित तिब्बतको गिरोङ जिल्लामा आएको आकस्मिक बाढीमा 5 जनाको मृत्यु भएको र 558 जना बेपत्ता रहेको चीनले जनाएको छ। बेपत्ता हुनेमा 260 विदेशी नागरिक छन्। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। रक्षाबन्धनको अवसरमा राष्ट्रपति, उपराष्ट्रपति र प्रधानमन्त्रीद्वारा देशवासीलाई शुभकामना। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले जनधन योजनाको उपलब्धिको प्रशंसा। प्रधानमन्त्री नरेन्द्र मोदीद्वारा नर्वेका राजा हेरल्ड 5 को निधनमा दुःख व्यक्त। विदेश मन्त्री डाक्टर एस जयशङ्करद्वारा नेपालमा राहत तथा उद्धार कार्यको समीक्षा। अनि वित्त मन्त्री निर्मला सीतारमण 6 दिने अमेरिका भ्रमणमा। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
2: এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বচ্ছন্দ এনে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার আজ রাতে হাঙ্গেরির বালাজ ফারকাসের মুখোমুখি হবেন। আসি বিস্তারিত খবরে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলো নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলোতে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলোর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে, কারণ এতে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতেকোশি নদীর উৎসের কাছে নতুন সৃষ্ট একটি হ্রদ এবং তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশূলি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশূলি ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিশূলি ও ধোবী নদী এলাকায় বন্যায় ঘরবাড়ি, দোকানপাট ও সহায় সম্বল হারানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গম ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে হড়পাবানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারে ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অন্য দেশের নাগরিক এমন 100 জন নাগরিকও নিখোঁজ। শ্রী জয়সওয়াল বলেন, দেশে ফেরা 21 জনের পাশাপাশি ত্রিশূলি 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয়কেও উদ্ধার করা সম্ভব হয়েছে।
1: 21 Indian nationals who had yesterday arrived in Kathmandu from the area that was affected by this flood, they have today landed in Delhi. These 21 Indian nationals, they are from Tamil Nadu and they arrived by Indigo flight which just landed in Delhi. Yesterday our ambassador had met them in Kathmandu and inquired about their well-being. In addition to these 21 Indian nationals,
2: মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপাল পৌঁছেছেন, তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে কথাও হয়েছে। পেইজিংয়ে ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, ভ্রমণ সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে চলেছে বলেও শ্রী জয়সওয়াল জানান। এদিকে ভারত নেপালে মানবিক ত্রাণ সহায়তার পরিমাণ বাড়িয়েছে। শ্রী জয়সওয়াল জানিয়েছেন, উদ্ধার কাজের সাহায্যার্থে তৃতীয় দফায় আরও 47 টন জরুরি ত্রাণ সামগ্রী সে দেশে পাঠানো হচ্ছে।
1: Let me update you on the relief efforts. As you know that we have, as this tragedy unfolded, the same day we mobilized our humanitarian assistance efforts, and we had one aircraft. The first aircraft departed on 26 August in the evening time. It carried 10 tons of

0: relief materials, which included temporary shelters, blankets, hygiene kits, solar lamp, and medicines.
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রী যাদের নেপাল থেকে উদ্ধার করা হয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বন্যা দুর্গত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ বিকেলে তারা নতুন দিল্লিতে এসে পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসেরও প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর জানান যে আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে। মন্ত্রী জানান আজ সকালে তিনি নেপালের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।
2: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
1: প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে আজকের দিনেই প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছিলেন। প্রধানমন্ত্রী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। তাশকান্তে তার 2 দিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। 2 দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী তাশকান্তে লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশকান্ত স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতা সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় পর্বে সম্প্রচার শোনা যাবে আগামীকাল শনিবার রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে কমিশন 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কমিশন জানিয়েছে যে সংবাদ প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ওই 60 জন নবজাতকের মধ্যে 44 জনকেই শারীরিক অবস্থার অবনতির কারণে অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে সেখানে রেফার করা হয়েছিল। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা ও সবরকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নজরুল মঞ্চে রাখি বন্ধন উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেন। মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও বহু বিশিষ্টজন, কলেজ পড়ুয়া, NSSS এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেন। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছর জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে, যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমূহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্কফোর্স জানিয়েছে আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800

0: 1800-4747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। এছাড়া এক্সাম রিফর্মস টাস্কফোর্স @dopt.gov.in এও ইমেল করেও পরামর্শ পাঠানো যাবে। নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এ বছর শুরুর দিকে নরওয়ে সফরের সময় রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ফেলাবান সেন্থিল কুমার আজ রাতে হাঙ্গেরির বালাস ফারকাসের মুখোমুখি হবেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাটরানিকে 3-2 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হটপবনের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
1: जनद संस्रोत साथीलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: अब यहाँलाई सुनाइरहेछौँ भुटानी गीत।